ঠকড়া বলি তোর সিকি হলি জুঙ্গা লামা লামালে নঙ্কা দিন বুড়ো ভাগ।

এবার কোচলা ওগলা গেলা বলা মাউমাছি লেখায়লে এ তির শুলি বটা বেগার না।